0: তাবিরে সগল সেম যশোদা দেবী সকপ নোত বৃন্দাবন বর্ণান আদুনা থরম তাবিরিবসি আকাশবাণী ফালগি কংলা চ্যানেল গি থরমনি
1: মরাইবাক মরমদম নুংসিদব মিয়োইসিং ইরাই লৈরামলয় মিখল মতম লাকপদা আইনা ফাই আইখোইনা হেলি গাংনা সকনাবা লাউনব গাকতনি
2: নিচম প্রজা আইখোই মিয়ামসু লৈবাক সেমগদবা আফাবা থাবক তৌরকদবা ক্যান্ডিডেট পামনি ফংলব্রা
1: মিচম প্রজা এজেন্টসিং আমাদি ক্যান্ডিডেটসিং দা বেস তোবা লীলা তারা সন্দুকনাবগি আইবসিং দগি স্ক্রিপ্ট কৌচরি
2: এআইআর কোড সোকতবা আমাদি আনৌবা আউওনব পুরকপ ইয়াবা স্ক্রিপ্ট সিং স্ক্রুটিনি তৌজরগা অক্টোবর লিসিং আনি কুনতরুক তগি থংনা থংনানা নংমাইজিং তারা মক্তা লীলা সিং সন্দোকচগনি
1: সেপ্টেম্বর কুনথ্রা ফাউবদা পুং আম সানগদব স্ক্রিপ্ট সিং আকাশবাণী ইমফাল গি ড্রামা সেকশন দা ইয়োহন বিরউ
0: আকাশবাণী ইমফাল হজে গমু পুংফম আসিদা তাবিরসি লাইশ্রম রোশনি দেবী নসকপা মণিপুরী মতমিসাই মথং মথং ওইনা আহান বেসাই সিবু সৈরিংবা গাইরাংবম শরৎচন্দ্র আসুমনা সৈহৌরি হো কুন্দো লাইরাং নংনে সাকি ওইখিবা পন্থুম গিলি পুনসে গাসিদি কাইনা লাইচিলনা কুখরি

ফ্রোস কি থৌরম তাবিরে আদমনা থৌরম তাবিরে বসি আকাশ বানিম ফালগি কংলা চ্যানেল গি থৌরমনি হজিক মুক কুমফম আসিদা লবিরসি চিংলোন গি সৈরোল নসি গি সৈরোল দা তাবিরসি জাংবাই দার্থো তমদি কাংবুদগি লমকাং নাট কি ওইব ইসাই খুদল তমজরি

0: আকাশবাণী ইম্ফল। হৌজিক নিমিদাঙ্গি পুংনিপাল তারে লান্তুকচারি রেডিও লীলা ওজাম মনো লীলা আসিগি আরুইবে সরুক লীলা সানাবিরিবানা রসাইয়াই ফোকাসকি লীলা কাংবু।
1: আর্টিফিশিয়াল খিতাঙ্গ হাপসিল্লাবাদি সুইজারল্যান্ডদাগি হেঙ্গাদাবানি
2: মানে আদ উরিব চিংসে আসিগি চিংসিনি সেনরাগি চিং হাইবাদু আদুগা ইরংলং উরিব ইপাকসিনা লোকতাকলে খাইনাবাদু
1: সক্রেদা
2: মচাথোয় নংবু খামবু থুইবিগি মমিংগা তাজেরাবরো
3: ওজামোনা হো তুই বিদি মশাইয়াম ফাজাই হাই দাইনে নঙ্গ কানান হেলি ফাজাবা
1: এই কুইদি ইয়াম না তিদা তুই বিদি ফাজাবা দা মামিং সলি বনি
3: বাবা
2: ও
3: খামবাদি ইয়াম কলি হাই দাইনে নঙ্গ কানান হেলি কানবা
2: হা খামবাদি ইয়াম কলি হে এই কুইদি কানবাদি হাই রো নো আ মিঙ্গোন দা ওয়াহি আমা ফাও বা হাই পুঙ্গাম সাথে মথকনে কারগনে মথকি ফেদইনিকো ফক টিফিনে পাইরগে আতই নই পাইরো লো কার